আশা ভোসলে, মান্না দে আর সহযোগী শিল্পীসকলের কণ্ঠত শ্রী 420 ছবির গীতটি শুনিলে। অনুষ্ঠানত এইবার আগবাইছো হাওড়া ব্রিজ ছবির এটি গীত। গীতটির গীতিকার কমর জালালাবাদী, সুরকার

0: গীতিমালিকাৰ গীত অনুষ্ঠানটি আজিলৈ ইমানতে সামৰা হ'ল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ।
1: মন কি বাত হে জন জন কি, সভি কি কুছ অপনি সি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী আর দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী আর দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখে রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।
2: আলাপ অনুরাগ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু শাখাত এতিয়াৰে পৰা প্ৰতি শনিবাৰে নিশা 9:30 বজাত প্ৰচাৰ হৈ আছে আলাপ অনুৰাগ। অসমৰ বৰেণ্য শিল্পীসকলৰ কৰ্মজীৱনৰ আধাৰত ৰচিত এই ধাৰাবাহিক প্ৰামাণ্য আলেখ্যালানীৰ ৰচনা আৰু প্ৰযোজনা অজয় কুমাৰ বৰাৰ।
3: কাহিনী পঢ়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পৰ প্ৰতি আপোনাৰ নিশ্চয় আগ্ৰহ আছে। বিবিধ ভাৰতী গুৱাহাটীয়ে আপোনাৰ বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোৰম অনুষ্ঠান। প্ৰতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.89।

0: যান্ত্রিকতার ঋণ, কারণ সকলে সেইটোত বেছি গুরুত্ব দিয়ে, যত আধুনিকতা বেছি থাকে। গতিকে মোর এই সপন আছে যে মই ভবিষ্যতে এখন স্কুল খুলি পেলায় সেইখিনি মানে সেইখিনি যাতে করব পারো, যে যেখিনি আমার
1: খুব ভাল লগা এটা তোমার উদ্দেশ্য। আর মই খুব সঁচাকৈ কথাটো কম, আসলে ঠুসামুত কৰি কোৱা কথা নহয়, বহুজন ব্যক্তির সঙ্গে আমি কথা পাতো সংগীতের সঙ্গে জড়িত হয়ে থাকা, তেওঁলোকৰ পরিকল্পনার কথা যদি কেতিয়াবা সুধো, তেওঁলোকে বিভিন্ন ধরনের কয় যে এটা অ্যালবাম করার নিজাকৈ মন আছে বা এই ধরনের কিছু কাম করার মন আছে, কিন্তু মোর আজি তোমার যেটু পরিকল্পনা সেই পরিকল্পনার যথেষ্ট ব্যতিক্রম লাগিলে, সেইভাবে কথাখিনি কৈছো যে সেই দায়বদ্ধতাটো এগৰাকী কণ্ঠশিল্পীর যেটু দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাটো আজির তারিখত বহুতরে কম দেখিবলৈ পোৱা যায়। নিজেতো গাইছোঁ, কিন্তু নিজে গোয়াখিনি বা নিজে করা চর্চাখিনি বা সেই অভিজ্ঞতাখিনি যাতে আমার পিছর প্রজন্মটো যাতে দি থৈ যাব পাৰো, সেই উদ্দেশ্যটো বহুতরে কম দেখিবলৈ পোৱা যায়, সেই উদ্দেশ্যটো তোমাৰ আছে, সেইবাবে মোৰ যথেষ্ট ভাল লাগিছে আৰু তোমাৰ সেই উদ্দেশ্যখিনিক মই সন্মান জনাইছো। এতিয়া কথাটো হল যে আমি বারে বারে জ্যোতি সংগীত, ৰাভা সংগীতৰ কথা পাতি আছো আৰু তাৰ সমান্তৰালভাৱে আমি জুবিন গাৰ্গৰ কথাও পাতিলোঁ, ভূপেন্দ্ৰ সংগীতৰ কথাও পাতিলোঁ। এতিয়া কথাটো হল যে এই মুহূৰ্তত কি গাই শুনাবা?
0: এইবাৰ মই এটি জ্যোতি সংগীত গাবলৈ বিচাৰিছো।
1: ঠিক আছে।
0: আমাৰি সখিয়া আকুল বিয়া কুলে হ

প্রিয় শ্রোতা, ইমান পরে আপনাদের জুবিন গার্গের কণ্ঠর সুমধুর গীতটি শুনিলে। যুববাণীর নির্ধারিত সময় শেষ হয়ে অহার স্টুডিওর মজিয়ার শাশ্বতীর সুতরাং মই ঝর্ণা আজিলৈ ইমানতে বিদায় লৈছো। নমস্কাৰ।